0: Hello. Thank you for listening to 4ZZZ and Z Digital. This is a special segment called World Poetry Corner with poets from the International Poetry Association, the Mountain Ritten, and the Moon's Poetic Circle, and international e-magazine for creative literature and culture called Aria Felix. Each poet will be introducing themselves and reading their poems either on English or their own native language. Enjoy the show and keep listening.
1: Oh, wow. Wow.
2: You're listening to Zed Digital and it's crazier than a road lizard.
1: Wow, that's a good message.
3: Pozdrav svima. Moje ime je Maja Marković, poznatija sam i kao Maja. Po profesiji sam pravnik, a posljednjih više od 3 godine posvećena sam pisanju poezije i proze. Moji radovi su objavljivani i nagrađivani u Rusiji, Indiji, Crnoj Gori, Hrvatskoj, Turskoj i Bangladešu, a kolumne redovno pišem za časopis Puls, koji je namijenjen umjetnosti i kulturi. Pre nešto više od mjesec dana objavila sam svoju prvu knjigu priča pod nazivom Vitraž stepenice duše, a za ovu priliku izabrala sam da vam odrecitujem moju pesmu pod nazivom Vatra tvog imena. U mom pogledu gori vatra tvog imena. Svaka senka u meni nosi tebe. Pesme koje sam zaboravila da pevam, vetrove noći što su me naučili da osjećam i tvoje ime koje mi šušti između trepavica kao neizdrživa želja i dah koji hoće da uđe u svaku poru kože. Ja nisam obična. Gorim polako, ali divlje. Dok te hladim svojim dahom, u istom trenu te žarim. Krivim vreme, lomim svet, rastapam se. Rujno vino što klizi polako niz tvoju ruku, ostavljajući tvoje srce da drhti u mojoj vatri koja ne poznaje milost. Možda tada nisi znao, ali ja ne prolazim. Ja prodirem u krv, u kožu, u misao, u svaki tvoj skriveni san. Vladam, rušim, preobražavam i trag mi ostaje u tvojim najdubljim senkama dok da vene u baršunastu nemirnu noć koja je stvorena za nas. Dahovi plešu, mesec drhti, tišina miluje moje telo, a ja ranim tvoje želje kao da su moje sopstvene. A ti još si tu, vezan za moje ime, zarobljen u moje strasti koja ne traži dopuštenje. I sada se pitaš, stvarnost da li sam ili sam tvoj greh? Ja sam tvoja skrivena vatra, tvoj omamni san, onaj koji će te progoniti dok dišeš, sanjaš i dok postojiš.
4: Hello, listeners. Greetings from Bangladesh. আমি জাহাঙ্গীর আলম রুস্তম, একজন বাংলাদেশি, একজন কাব্যিক আইকন, বিশ্বের সেরা কবিদের একজন এবং বহু পুরস্কার প্রাপ্ত কবি। আমি রোমান্টিক ইংরেজি কবিতার জন্য দেশে ও বিদেশে প্রচুর প্রশংসা, ক্রেস্ট পুরস্কার এবং সংবর্ধনা অর্জন করেছি। বিশ্বব্যাপী আমার রোমান্টিক কবিতার জন্য আমাকে পোয়েট ইন লাভ হিসাবে গণ্য করা হয়। আমি অ্যাম্বাসাডার, সেক্রেটারি জেনারেল, অ্যাডভাইজার এবং কিছু বিশ্ববিখ্যাত সাংস্কৃতিক ফোরামের রাষ্ট্রদূতের মতো মর্যাদাপূর্ণ পদে ভূষিত হয়েছি। আমি সাহিত্য, শান্তি, সংস্কৃতি ও মানব উন্নয়নে অবদানের জন্য বিশ্বসেরা কবি পুরস্কার, কুইন জেনোভিয়া পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, সাহিত্যের সম্রাট পুরস্কার, সম্মানসূচক নোবেল পুরস্কার, সম্মানসূচক অস্কার পুরস্কার ইত্যাদি সহ 100টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছি। আমি 27টি ইংরেজি কবিতার বইয়ের লেখক। আমার কবিতা 60টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। আজকে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কবিতা আমার লেখা পাঠ করব। আমার কবিতার নাম স্বর্গীয় ভালোবাসা। তোমার স্বপ্নময় আবেগ আমাকে অর্পণ করো, আমি তোমার উজ্জ্বল ভালোবাসায় মশগুল। তোমার স্বর্গীয় ভালোবাসায় ফুলের সুবাস, তুমি আমার বাগানের সবচেয়ে সুন্দর ফুল। আমি তোমার স্বর্গীয় ভালোবাসাকে সংরক্ষণ করি আমার প্রফুল্ল হৃদয়ে। তোমার স্বর্গীয় ভালোবাসার চাহনিতে ধুলি করার মতো ভেসে বেড়াই গান গেয়ে। প্রতিরাতে যখন আমি চোখ বন্ধ করি, তোমার স্বর্গীয় ভালোবাসা আমার নীরব আত্মার সাথে কথা বলে। কত ভালোবাসা, কত আশা আমি লালন করি, আমি ধন্য তোমাকে আমার জীবনে পাওয়া গেলে। তোমাকে ভেবে আমি ঘুমাতে পারি না, তোমাকে সারা রাত কিভাবে কাটাবো। দিন চলে যায়, রাত চলে যায়, তোমাকে পাই না, আমার জীবনে তোমাকে কবে পাব। আমি সর্বদা তোমার স্বর্গীয় ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলি। যদি আমি তোমার মনোমুগ্ধকর মুখ দেখি, প্রায়শই আমি তোমার আনন্দময় সৌন্দর্যে নিজেকে লালন করি। আমি তোমার মাতাল ভোমরা, তোমার উজ্জ্বল আটোসাট পোশাকে চোখ রাখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অস্ট্রেলিয়ান রেডিও স্টেশন ফর গিভিং মি আ চান্স টু রিসাইট এ পোয়েম রিটেন বাই মি। থ্যাংক ইউ অ্যাগেন।
2: দিস ইজ জেড ডিজিটাল ইন ইয়োর ইয়ার হোলস।
5: Zovem se Zdravko Odorčić, rođen sam u Osijeku, radim i živim u Zagrebu. Dramaturg sam, redatelj, romanopisac i pjesnik. Do sad mi je igrano 10 kazališnih predstava u raznim off kazalištima. Zadnja predstava, Mi tu samo spavamo, postavljena je 2023. godine u Zagrebačkom teatru Erato. Do sada mi je tiskano 14 knjiga, od romana, kratkih priča, drama, poezije do dječje slikovnice. Nedavno me izašao roman Konjušara, u pripremi su za izdavanje još 2 romana koje će ići sljedeće godine. Urednik sam preko 300 književnih izdanja, osnivač sam i pokretač Kulture snova, koja je dosta značajna na ovim našim evropskim prostorima. Pjesme su mi prevođene na desetke stranih jezika. Član sam Hrvatskog društva dramskih umjetnika i Matice Hrvatske, kao i nekih drugih književnih i kulturnih asocijacija. Dobitnik sam mnogih nagrada i priznanja za svoj umjetnički rad, ali i za društvenu angažiranost, gdje preko kulture spajam ljude i tako se borim za mir i toleranciju u svijetu. Pjesma se zove Obična gostionica Nade u Beču. Obična gostionica u sred Beča, kao i sve mnoge gostionice u kojima radnici popiju na brzinu pivu ili žesticu. Požutjele kopije Picassa vise u zidu, izbjedjele obiteljske slike, sanduce uredno poredane na ulazu uz zajedničko muško-ženski toalet. Obična gostionica u kišnom Beču, kao i svaka druga gostionica, puna mirisa dima, cigareta i kave, koji služi postarija velikih grudi konobarica. U tom dimu buđenja, kišnim oblacima curule su note Mozarta kao čokoladne kuglice, lebdeći iznad Schmetterlinghausa, pretvarajući se u leptire sjete i čežnje, prelete preko trga Marije Terezije, spuštaju se u Šemrun da snivaju početak nekog novog sna. Ljudi se snovima ulicom mimoilaze, kao tramvaje u kišnom Beču, stare ljubavi s jeseni kišom odlaze nekim novim nadama pod kišobrane. Obična gostionica u sred Beča, uzdahom dima sjećanja, guštom gutljaja kave, otvara vrata nekim novim koracima. Obična gostionica u sred mokrog Beča ostavlja stare ljubave, sjetu i sjećanja, nestaje u škripi pokislih bečkih tramvaja, umotana maglom nekad draga i voljena lica. Okom bistrine zjenica ogleda se nada nekim novim uzdasima, dodirima.